আফগান ডালাম রেজিম সাংসি দেওয়ান কা আমানান পেবেবে সাতু ডুয়া আনাম তুজু সর্তা জারিঙ্গান তেরোরিস তম্পাত পরলিন্ডুঙ্গান আমান মরেকা ডান পন্ডানা আনিয়া তরমাসুক মালালু পেবেবে ডান এফ আর তে এফ কডুয়া প্রধানমন্ত্রী মিয়াবুদ বায়ক পনান্না তাঙ্গানান নোতা কস পাহমান এমওউ আন্তারা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সেবেই ইন্ডিয়া ডানকা পুলিশিয়ান ফেডারাল বেলগিয়া মঙ্গনাইকর জয় সামান ডালা মমড়াঙ্গি ক জাহাতান তর অর্গান সাসি লিন্তাস নগারা ক জাহাতান সাইবে ডান হাল হাল তর কায়ত লাইনিয়া কডুয়া প্রধানমন্ত্রী মিয়াবুদ বায়ক পনান্না তাঙ্গানান পম্বারুয়ান নোতা কস পাহমান এমওউ মঙ্গনাইকর জয় সামায় নরগি তর বারুকান আন্তারা ইন্ডিয়া ডান বেলগিয়া কডুয়া নগারা জুগা মিয়াবুদ বায়ক পনিকাতান কর্জা সামা আন্তারা ইন্ডিয়া ডান বেলগিয়া ডিবিডাং হিড্রোজেন হিজাও তর মাসুকা মিত্রান ইন্দ্রুস্ত্রী ডান পর্তুকারান পঙ্গেতা হুয়ান কডুয়া ব্লা পিহাক মিয়াবুদ বায়ক কর্জা সামা ডিবিডাং ইনকু বাসি পডুসান ইরিন্তিসান কডুয়া পয়েম্পিন মঙ্গা কুই পন্থিংয়া মন্ডুকুং হুবুঙান আন্তর বার্গা ডান কনেকটিভিতাস মালা লুই লাইনান ফিসা ইয়ং এফিসিয়েন্ট কডুয়া প্রধানমন্ত্রী জুগা বর্তুকার পান্ডাঙ্গান মঙ্গনাই পরকম্বাঙ্গান ইন্টারন্যাশনাল উতামা তরমাসুক পরকম্বাঙ্গান তর্কি নিডি উক্রাইনা ডান আসিয়া বারাত কডুয়া প্রধানমন্ত্রী মনগাস খান কম্বালি কমিতমেন্ট বরসামা উন্তুক সামা কিন মম পডালাম ডান মন ডিভার্সিফিকাসি কমিত্রান ইন্ডিয়া বেলগিয়া ইয়ং ডি ডাসারি ওলে রাসা সালিং পরচায়া সর্তা ফিসি বর্ষা ভিসি বরসামা উন্তুক পডামিয়ান মাকমুরান ডান পম্বাঙ্গুনান সকিয়ান Itu tadi komentar saudara-saudara pendengar di sini siaran luar negeri Akashwani Seksi Bahasa Indonesia India. Kini ikutilah acara lagu rakyat India. Dalam acara ini kami menghibur Anda dengan sebuah lagu dari daerah Uttar Pradesh.